más también con muchas pirle un mela con el mismo hombre y pirar su cuchipian chur ya payo ti computer quinta and duque esto pa enchatar y autuche কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাপোর এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই সবই স্কুল অফিস দুঃখে সাং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিনি ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাটছা কুপিনি ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছ থাও আমার মনে হয় আগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফির দুকা পাইলা ঝুষে আর এ ফোন নম্বর 0215547787 98 4 20 35 541 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড